0: listening to Alive 90.5.
1: If you'd like to know more about us, jump onto our website.
0: www.alive905.com.au.
2: I'm Alan Baskin. The federal government says it's unable to block a group of ISIS brides from returning to Australia. Four women and nine children linked to Islamic State are expected to land in Sydney and Melbourne in the next 24 hours. The opposition says Labor should explore all available avenues to prevent their return. But Home Affairs Minister Tony Burke argues the government has limited options.
3: There are very serious limits on what can be done with respect to preventing a citizen of a country returning to their country.
2: The Treasurer has dismissed warnings from the Reserve Bank over a multi-billion dollar cash splash for Australian workers. The speculation wage and salary earners would get a one-off payment of up to $300, which is not means tested. The RBA has warned such a move could be inflationary and put more pressure on interest rates. Jim Chalmers maintains next week's budget will be responsible. The Prime Minister says his $10 billion fuel package will provide Australians with confidence in our energy security. Most of the money will go towards extra storage facilities that would increase the amount of fuel and fertiliser in reserve. The government would also own 1 billion litres of diesel and aviation fuel. Anthony Albanese says it's the right call, given the global fuel challenges.
4: There is uncertainty about events in the Middle East, but what Australians can be certain of is that we are throwing everything at this to make a difference to protect the interests of Australians.
2: Australia is on the cusp of signing a landmark security treaty with Fiji to help mitigate China's influence in the region. Foreign Minister Penny Wong is in the Pacific nation to try to iron out the final details of the agreement. The federal government claims the pact would strengthen strategic and economic cooperation between the two nations. The Royal Commission into Anti-Semitism is reassuring witnesses there are safety protocols in place. A person wearing an anti-Semitic shirt was moved on by police in an incident the Commission has described as appalling. Researchers found the international charity and aid systems are failing women globally. The Lowy Institute says just over 2% of global foreign aid is being spent on ensuring all women have things like healthcare and shelter. Spokesperson Grace Stanhope says it's partly due to American changes to foreign aid.
5: The US has instigated a few new rules around their spending where they are refusing to fund things like reproductive health care, for example, and they are punishing agencies who take money even from other donors to fulfil that kind of program.
2: Victoria's Police Commissioner has confirmed organised crime syndicates are behind Melbourne's escalating wave of firebombings and shootings targeting hospitality and adult entertainment venues. More than 20 attacks have been recorded, with venue owners receiving chilling extortion texts from a cartel calling itself The Ghost, while 35 alleged offenders now face 140 charges. Paul McCartney has announced his first ever duet with Ringo Starr. The Beatles' bandmates have come together on Home to Us, which will be released later this week. This is Air News. PNG Chiefs have confirmed the signing of the NRL's record try-scorer Alex Johnston. The Rabbitohs winger has signed a one-year deal for the club's debut in 2028. The Bledisloe Cup series between the Wallabies and the All Blacks is poised to be extended from its two-match status. There are moves to add an Anzac Day test to make it a three-match series for the first time since 2020. In AFL, Melbourne coach Stephen King insists his side is far from distracted amid the club's CEO change. The Demons sacked Paul Guerra last week, and Ned Guy and Brian Cook have been filling in on an interim basis before Dan Taylor becomes the permanent chief in a few months. King says his players are focused on the task at hand.
6: Obviously, there's noise around it, but in terms of our footy department and what we do inside here from a coaching point of view and for the players to play, I think it doesn't really take too much focus on what we're doing.
2: The Thunder have beaten the Lakers 108-90 in Game 1 to take a 1-0 series lead in their NBA Conference semi-final. The Pistons defeated the Cavaliers 111-101 to also go up 1-0. Australian Independent Radio News.
0: Around the world.
1: Around the globe.
0: Streaming live 24/7.
1: Alive905.com.au. Live 90.5.
7: A 24/7 online radio.
8: শুভ সকাল, আপনারা শুনছেন রেডিও গান বাক্স, সাথে আছি আমি ফারিহ আঞ্জুম। জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের শীর্ষ সংবাদগুলো। সিডনিতে প্রায় 30 বছরের মধ্যে সবচেয়ে বৃষ্টিপাত হয়েছে, মাত্র শনিবার ও রবিবার প্রায় এক মাসের বৃষ্টিপাত হয়েছে। ব্যুরো সার্ভিস ওয়েদার জোন অনুসারে 1998 সালের পর থেকে এই বন্যার কারণে আগস্ট মাসে সবচেয়ে বৃষ্টিপাত হয়েছে। 80 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা পুরো মাসে সাধারণত আশা করা হয় তার চেয়ে সামান্য বেশি। পুলিশকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে একটি পরিবারের বাড়িতে ধাক্কা মারার পর 20 বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সিডনির পশ্চিমে ডুনসাইডে এই অভিযান প্রায় মর্মান্তিক ঘটনায় শেষ হয়েছিল। একটি নীল ফোর্ড হ্যাচব্যাক গাড়ি ঢুকে পড়ার পর একটি পরিবারের সামনের উঠোনে ধ্বংসের চিহ্ন রয়ে গেছে। পশ্চিম সিডনির এক ব্যক্তি এবং তার 5টি কুকুর ভাগ্যবান যে তাদের বাড়িতে আগুন লাগার পর বেঁচে আছেন। এটি কিভাবে শুরু হয়েছিল তা তদন্ত চলছে। তদন্তের এক লাইনে একটি অগ্নিকুণ্ড জ্বলে উঠেছিল। পেনরিথের কাছে ক্যামব্রিজ গার্ডেনের বাড়ি থেকে কুকুর এবং মালিক বেরিয়ে আসার আগে এক প্রতিবেশীর মরিয়া ডাক, বাইরে যাও বন্ধু, এখান থেকে বেরিয়ে যাও বন্ধু, অনেক দেরি হয়ে গেছে, শোনা যাচ্ছিল। ফুটেজে দেখা যাচ্ছে যে সাইকেল আরোহী, স্কুটার ব্যবহারকারী এবং পথচারীরা নিউ সাউথ ওয়েলস এর হালকা রেল ট্র্যাকে তাদের জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনক ঘটনা ঘটছে। সিসিটিভি ফুটেজে সিডনির সিবিডি পূর্ব শহরতলির এবং প্যারামেটার পাশাপাশি নিউক্যাসলের হালকা রেল যানবাহন থেকে নেওয়া হয়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে একজন ডেলিভারি রাইডার একটি হালকা রেল গাড়ির ঠিক পাশে উপকূল অতিক্রম করছে, আপাত দৃষ্টিতে বিপদ সম্পর্কে অজ্ঞ। সিডনিতে 9 বছরের মধ্যে বেশি বৃষ্টিপাতের আগস্ট রেকর্ড করা হয়েছে। শীতের শেষ সপ্তাহগুলিতে পূর্ব উপকূল জুড়ে বড় বৃষ্টিপাতের ফলে এখন পর্যন্ত মাত্র 1টি শুষ্ক দিন রয়েছে। ওয়েদার জোন জানিয়েছে এই মাসটি মাত্র 10 দিন এবং সিডনি ইতিমধ্যে এই দীর্ঘমেয়াদী বৃষ্টিপাতের গড় ছাড়িয়ে গেছে। শুক্রবার পর্যন্ত 98 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটি ইতিমধ্যে 2016 সালের পর থেকে শহরের সবচেয়ে বৃষ্টিপাতের আগস্ট এবং গত 168 বছরের মধ্যে 11তম বৃষ্টিপাতের শুরু। পুলিশকে এড়িয়ে যেতে গিয়ে একটি পরিবারের বাড়িতে ধাক্কা মারার পর 20 বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে। এবারে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের শীর্ষ সংবাদগুলো। দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা। আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জামায়াতের। জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয়। ব্যবসায়ীদের সঙ্গে আমরা সৌভাগ্য সৌজন্য সাক্ষাৎ করি না। লুৎফে সিদ্দিকী। আগে চা পরে লাঞ্চ, বদলে যাচ্ছে ক্রিকেটের শতবর্ষ পুরনো এক রীতি। ভিক্ষা না করে জীবন সংগ্রাম চালানোর জন্মান্ধ আবুল গফুরের পাশে বিএনপি। এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।
0: Find it hard to tune in? Jump on the internet, stream live at www.alive905.com.au.
9: Thanks for listening to Alive 90.5. If you enjoy the service Alive provides to the community, then why not become a member of the station today? Head across to our website, alive905.com.au, scroll down the page and click on the general volunteering link to download a membership application. Become a voice of the community with Alive 90.5.
10: Transform your home with Hartwood Floors. Proudly family owned for over 30 years. From solid timber, parquetry, laminate and hybrid flooring to expert resanding and polishing. Discover premium plantation shutters and blinds. Visit our Seven Hills showroom today and experience quality craftsmanship with personalised customer care. Hartwood Floors, where tradition meets innovation and every detail matters. Visit us at www.heartwoodfloors.com.au. Station sponsor.
11: Looking for a fresh approach to real estate? At Bookfitch Estate Agency, we put people first, making the process smooth and stress-free. Whether it's selling your home, managing your investment, or finding your next move, we're here for you. Discover how property should feel professional, personal, and tailored to you. Visit us online at Bookfitch Estate Agency. Or follow us on socials today.
12: station sponsor.
13: Want to know what's happening where you live, work and play? Para News is Parramatta's only weekly newspaper, and we're here for the community. The latest news, sport, entertainment and more, including giveaways and puzzles every single week. Plus, check out all the great offers from local businesses. Get your copy at more than 50 locations across Parramatta or visit paranews.com.au. Para News, your independent local voice. Station sponsor.
14: Welcome to SumPlus, where finance is made easy for you. We're a team of local experts dedicated and passionate about helping homeowners, aspiring investors and first home buyers on their ventures. With vast experience and a commitment to service, we ensure a stress-free process so you don't feel nervous. Don't delay your financial decisions and visit our website, sumplus.com.au today. SumPlus is here to assist in every way. Your journey to financial clarity starts with SumPlus. Station sponsor.
0: Alive 90.5.
15: Hello, listeners. Good news. আমাদের গান বাক্সের নতুন অ্যাপ তৈরি হয়েছে, সেই সাথে ব্র্যান্ড নিউ ওয়েবসাইট, যেখানে আপনারা কমিউনিটির সব ইভেন্ট এবং কনসার্ট সম্পর্কে আপডেট জানতে পারবেন। শুধু তাই নয়, লোকাল বিজনেসের প্রমোশন এবং কনসার্টের টিকিট কিনতে পারবেন। তাই আজই আমাদের ফ্রি মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন অথবা ভিজিট করুন www.ganbakso.com.au।